নিজানি তু কাছে খুলি তো হাত দেশে খুলি সে বমানি সুরখ জুলি খেলালি জৌনম খেলালি জৌনম খেলালি মন্তিনা মনৌনম খেলালি খেলালি জৌনম খেলালি মন্ত্রী।